এনে বিং রে মেনা মেসাজ কতক দিয়ে কামার মিউজিক জুদুল বিতি মানে ইহে গলায় এই বিতি মা ইয়ে ফাতি বিতি মালে মাত্রাও মাহেলানে দেখ ভালামরাস ওকে বিতি মা দেখ ইয়ে মাইবে ওরসিরা ইতা ঘরে তাকান গাছ দিয়ে রল ওসিরা মিতা গাছ ফেল বেলে গেলায় উসি ত্রাস ত্রাস তাসা ফর্মা তামাশালা ফতি মাতে মাঝে মই দিয়ে আদর একুশ মিউজিকের শাহ জুরুল পানাস তোর বাকার এ হে লর হিরে না ফাইরাল তিয়া শাহ ফাইরাল তিয়া বোতামা কাই দি ফাল ফিরে শাহ ব্রো ট্রাম্পা মালু মাতে শাহ ট্রাম্পা ফাল মসামস ট্রাম্পা ফাল নিয়ামস নেহারে অনে মেসাজে নেমস হাউ তেসি উসি কাকরক নে তো আইন তুর নে সকে নিয়ামস তাও কাপুস্তিয়া নে ইতে ইবুং কই সো তু নে নে ইতে ইবুং কই সো তু নে নলি ফলিতা মা ওইন কালা নে ওকে মা মুজিকে মা ওইন কালা মুজিকে উডান ডিপ্রেশন ইয়া গা ইয়া উডান ডিপ্রেশন ইয়া লা ওসিদা মা গাসা মুতকো মুজিকে রে ভিটি মানে নারা কাতা কা কম্পানিয়া ফাতিমবা কে তালাই লাকো মাই বিয়া করি তা গাসুলু মুজিকে রুলা এ বনাইতি মা বনিতু মা মিনু নাই বসে ব্লা সিরা দিয়ে গলাই মাংকু এ বনিতু আই রকে বনিতু লস পালুস ই হে বনিতু তিমর প্লাজা আই এ ফতি তো মাকসা বনিতু আই রকে নে লাফো কেলে লাও লাফো কেলে মানসা